আমার আজকের বিষয়ে আন্তরিক খুবসুরতি, বাড়ি, সুন্দরতা উপলব্ধ করা দিয়ে হ্যাঁ জেসে কি দেখতে হ্যাঁ আমি কে চাই জিন্দগি মে সাধন নেই সাধনা সুন্দর হো চিত্র নেই চরিত্র সুন্দর হো ভবন নেই ভাবনা সুন্দর হো সাধন নেই সাধনা হি সুন্দর হো দৃষ্টি হি নেই দৃষ্টিকোণ ভি সুন্দর হো তারিফ চেহরে কি নেই চরিত্র কি হোনি চাহিয়ে ক্যোঁকি আচ্ছা চেহরা বনানে মে চন্দ মিনট লাগতে হ্যায় পরন্তু আচ্ছা চরিত্র বনানে মে পুরা জীবন লাগ জাতা হ্যায় সংকল্প শব্দ আর কর্ম মে পবিত্রতা জীবন কি সুন্দরতা হ্যায় আর পবিত্রতা হি সুখ শান্তি কি জননী হ্যায় এক সুন্দর মন আমারে সুন্দর চেহরে সে কই গুণা আচ্ছা হ্যায় জিন্দগি কি সুন্দরতা ইস বাত মে নেহি কি হম কিতনে খুশ রহতে হ্যায় বলকি ইস বাত মে হ্যায় কি কিতনে লোগ হমসে খুশ রহতে হ্যায় রঙ রূপ আর কদ কাঠি কো লেকর জব কিসি প্রকার কি ভাবনায় মন আর মস্তিষ্ক পর হাবি হোতে তব ব্যবহার মে ঈর্ষা ক্রোধ নফরত চিড়চিড়াপন নজর আনে লগতা হ্যায় আত্মবিশ্বাস মে কমি আতি হ্যায় কার্যক্ষমতা প্রভাবিত হোতি হ্যায় আত্মনির্ভরতা পর নকারাত্মক প্রভাব পড়নে লগতা হ্যায় অসুরক্ষা কি ভাবনা জাগৃত হোতি হ্যায় আর নিরাশা হতাশা কে কারণ ইনসান কই বার ডিপ্রেশন মে ভি চলা জাতা হ্যায় হামে আপনি কমিও কো ভি তাকত বানানা হ্যায় আপনি কমি কো তাকত বানায়ে প্রেরণা লে আর আগে বড়ে খুদ কি ছবি কি তুলনা দূসরো সে করনে সে পহলে ইয়ে ভি জাননা হ্যায় কি সূরজ সে কহি জ্যাদা সিরত মানে রাখতি হ্যায় আচ্ছা ব্যবহার আর সদগুণ হমে দূসরো সে অলগ আর বেহতর বানায়েঙ্গে এসে লোগো কে বীচ রহে জিনকে লিয়ে রঙ রূপ আর শারীরিক খুবসুরতি কোই মায়নে নেহি রাখতি জো কেবল ব্যবহার আর গুণো কি ওয়াজহ সে হি হমসে জুড়ে হ্যায় ইয়াদ রাখে জীবন কি কুছ চিজে এসি হ্যায় জিসে বদলা নেহি যা সকতা জেসে ছোটে কদ কি লম্বা ইয়া জ্যাদা লম্বে কো ছোটা নেহি কিয়া যা সকতা ইসি প্রকার সাঁবরে রঙ আর গোরা নেহি বানায়া যা সকতা আর যদি কোই সমস্যা আনুবংশিক হ্যায় তো উসে ভি বদলা নেহি যা সকতা লিহাজা ইনহে স্বীকারে আর শ্রেষ্ঠ গুণো সে স্বয়ং কো ভরপুর বানানে কি কোশিশ করে বহুত সে অন্য লোক ভি হামারে জ্যাসি সমস্যা সে জুঝ রহে হ্যায় উনহোনে কেসে আপনি কমিও কো তাকত বানায়া উনসে প্রেরণা লেকর জীবন মে আগে বড়ে ব্যক্তি কে গুণ সর্বোপরি হোতে হ্যায় ইসলিয়ে আগর হম লগাতার কিসি নয়ে হুনর কো হাসিল করনে সে খুদ কো জোড়ে রাখতে হ্যায় তো দিখনে দিখানে কি তরফ হামারা ভি ধ্যান নেহি জায়েগা হুনর কি